দোসরা আপনি বলছবি লতা মঙ্গেশকর আর কিশোরকুমার কণ্ঠ গীতটিরে বর্ষনা অনুষ্ঠানটির ইমানতে অন্ত পড়িল। এয়া আকাশবাণী নগাঁও। আমার পিছর অনুষ্ঠান 9:20 আকাশবাণী দিল্লি আর গুহী কেন্দ্রেরপর শুনবলে পাব। 9:20 আমার কেন্দ্রেরপর শুনবলে পাব আপুনি বিচরা গীত।

0: নিরস্ত্র কালত অন্যায় সমর করে বুধিলে স্বামীক মূলার প্রাণক হাই দুরন্ত জবনে। বোলা সখী যাও, আমি আমিও যুদ্ধত যাও অস্ত্রে শস্ত্রে সাজি। স্বামীর বৈরীক প্রতিঘাতীটুর বকক আপন হাতে বলি দিম, নতু প্রাণ তেজিম যুদ্ধত নিজে স্বামীর সতে যি আছে ভাগ্য। কি ভয় আমার, আমি আহোম রমণী, বীর মাতা, বীর কন্যা, বীরর প্রেয়সী। বলা যাও।
1: শুনা সখী, ক্ষান্ত হওয়া, সমর প্রাঙ্গন নহে তিরোতার কার্যক্ষেত্র। তিরি জাতি কর্তৃ গৃহস্থর, গৃহস্থালী কর্মক্ষেত্র সীমা অতিক্রম করা নহে নাচ্য সখী, নেদেখাই ভাল।
0: গৃহস্থালী কর্মক্ষেত্র নহয় কেবল তিরোতার। হাই সখী, আহোম রমণী আমি, বীরর জননী, বীরর প্রেয়সী আর স্বামীর সঙ্গিনী অর্ধাঙ্গিনী। জীবনত কি সুখে কি দুঃখে, উৎসবত সমরত কিংবা বিপদত ছায়া রূপে আমি সখী পুরুষ সঙ্গিনী।
1: তথাপিও সখী, চোয়া এটিবার ভাবি,
0: স্বামীগত প্রাণামূলা, স্বামীর বিহনে কি করে ঘরত থাকে। যাও সমরত, প্রতিঘাতী প্রতিবৈরী নাশিতুর বকক পুরাও হেঁপা সখী। ফাটি যায় হিয়া, কান্দি কি করি, আর কি তেওঁক পাম, আর কি আহিব ঘুরি তেওঁ, প্রবোধিব দুর্ভাগী মূলাক। কি হব মিছাতে কান্দি, চকুর পানীত নপমে জমর হিয়া শিলাটুক। দেখুয়া বীরত্ব জবন

সখী, এ কি ভীষণ দৃশ্য! অতি ভয়ানক! কি ভীষণ সমৰ প্ৰাঙ্গণ! নাই স্নেহ, দয়া, মায়া, যেন মরুভূত নাই নৈ জলবতী সুশীতল পানী। কি ভীষণ! চারিওফালে বিরাগ, বিরোধ, লালসা, জিঘাংসা, হিংসা সবারে হিয়াত বিরাজিছে অবিরাম। মৃত্যু, মৃত্যু, মৃত্যু মাথো, চারিওফালে মৃত্যু ছবি।

0: পাবিত ধরণী আজি অজস্র খনিতে মানবর ঘুরে দূরে শিয়াল কুকুর নরমাংস লোভী উড়ে ওপরে শগুনি করি তললৈ থোত আছে ঠায়ে ঠায়ে পুরী কত মৃত হস্তি অশ্ব কত নর কত যোদ্ধা আহমর কত যবনর ইকি ইকি ইকি সখী এয়া এয়া স্বামী মোর সখী পড়ি আছে অকল হলে ধূলিত পাগরি
1: সখী
0: চাও স্বামী মোর নাপালো এশারি মাত জীবিত কাল
1: সখী
0: হায় অভাগিনী মই স্বামীহীনা মই কি করে কটাম কাল জীবনের কি বাস্তি ও
1: সখী তুমি বোলে অচেতন খন্তেকতে হায় কোন নারী চাব পারে এনে মৃত্যু দৃশ্য আপন স্বামী পানী পানী মই পানী আনো সখীর কারণে

Not. Not hooky. Oof. Nai. Mat holi khabon. Hoponate dekhadi. Holon totta. Hooky. Sodehor sadhinata hetu. Guri pran homarpon. Sawe mor pale sorkotham. ধন্য সাউ আহমর বীর সেনাপতি, তোমার আদেশ মোর শিরর নির্মালি। স্বদেশর স্বাধীনতা হকে আমি উৎসর্গিম জীবন, আমার করিল মরণপণ।

0: পাঠান কুলৰ ৰবি, বীৰ অগ্ৰগণী সেনাপতি, অসমৰ অন্য এটি নাম কামৰূপ, এই দেশ ইন্দ্ৰজালময়ী, ভেড়া হয় ই দেশত আহিলে বিদেশী কিংবা মন্ত্ৰমুগ্ধ সৰ্প যাদুকৰ আগে, কথা কিন্তু নহে মিছা, কি আশ্চৰ্যৰ কথা, আহোম রমণে সবে যুদ্ধ সাজে সাজি করেছে মহৎ যুদ্ধ, কিবা জাদু বলে নাখিছে যবন সেনা চকু পসারতে ভীমামূর্তি ধরিয়াছি, পাঠান বংশীয় আমি যার পরাক্রমে বঙ্গবাসী হত বুদ্ধি, ভীত রাজপুত স্তম্ভিত পাঞ্জাববাসী শিখ ছেত্রী আদি, কি আশ্চর্য কাণ্ড, কিন্তু মর্জি কি খুদার, ইদেশত ভেড়া আমি কি মন্ত্রর বলে,
1: তাজু তোমার জন্ম পাঠান কুলত, হতাহার কথা এনে খুবে কি তোমার মুখত, লজ্জার কথা ঠিক, মন্ত্রমুগ্ধ তুমি আজি অথবা সপন দেখিছা, নতুবা কোনে শুনিছে বা কত অবলা তিরুতাজু যে পাঠান সেনারে সমর ক্ষেত্রত,
0: নহয় সপন এইটো দিঠকর কথা সেনাপতি, বোলা তুমি দেখিবা চকুরে নিজেই কি রূপে যুদ্ধ করিছে, এটিয়ে লগত বহুত আছে সহচরী রূপে তরোয়াল হাতে করি, সামান্য মানবী নহে চিতিরতা কিংবা ইন্দ্রজালময়ী যাদুকরি, যাদু মন্ত্র প্রভাবত ধরিছে রমণী বেশ, কইছে সমর কিবা দৈব বল পায়, নতু সাধ্য কিবা পাঠান সেনাক নাখে অসমর নারী,
1: দেখিছো অনেক নারী শিখর তিরতার রাজপুত নারী ভারত বিখ্যাত যার সতীত্ব গৌরব, সতীত্ব রক্ষার হেতু বিনায়াহত অক্লেশে সহাস্য মুখে করে আত্মদান চলায় অগ্নিকুণ্ড পুরিয় গণিত, নাই শুনা কিন্তু কত পাঠান যোদ্ধার হতে সামান্য রমণী যুজে নাখে পাঠানক,
0: তাজুর গুহারি এটি আছে সেনাপতি, যদি অপরাধ ক্ষমা করা নিজ গুণে নিবেদু পাওত,
1: কি ভয় তোমার তাজু কোয়া, নিশঙ্কিত চিত্তে যে বক্তব্য আছে তোমার,
0: হে সেনাপতি কামরূপ অদ্ভুত দেশ আর কাণ্ড অদ্ভুত ই দেশর, বোলা যাও ত্যাগী সমর আপন রাজ্যত ঘুরি, বারে বারে আমি হারি যাও ই দেশত, সিংহর নিচিনা আহি যাও ভেড়া সাজি, না জানো কি মন্ত্রবল আছে ই দেশত ইন্দ্রজাল রূপী,
1: নহে ইন্দ্রজাল তাজু নহে মন্ত্রবল, আহোম বীরর জাতি আহোমর বীর নহয় সামান্য যোদ্ধা, বীর বংশী আমি নুবুজুকি বীর মর্ম বীরর গৌরব, বিশেষত অতি সক্রিয় সক্রান্তরে ভরা আহোমর সেনা হব, চিনিব শত্রুক নানান উপায় করি চলে কিংবা বলে সকার্য সাধন করে, নারী বুঝিব আহোমর মনোভাব কিংবা চল করি সদাইছে পুরুষকে তিরতা হাজেরে,
0: জাদুময়ী কামরূপ এই দেশবাসী ধরে নানা মূর্তি, সাজে পুরুষে স্ত্রীলোক স্ত্রীলোকে সমর করে পুরুষর দরে, এই দেশ জাদু করি ইন্দ্রজালময়ী, নহয় উচিত কিন্তু থকা এই দেশত আমার সমর করা এই দেশবাসীরে, কি আশ্চর্য যে তিরতা অঙ্ক সুখবিনী পুরুষর, সি তিরতা বিকট দখনা রাক্ষসিনী সমরত মূর্তিমতি ভয়, কি কারণে সেনাপতি মিনতি তাঁজুর যাও দেশলৈ ঘুরি নালাগে সমর,
2: ঠিক কথা সেনাপতি, নায়িকা দারু সমরত আহোম সেনার সতে কি লাভ বিনাশী আপনার সৈন্য সেনা জ্ঞাতি পরিজন, যোদ্ধা কথা নাই নেকি যোদ্ধারও প্রাণত মমতা, যোদ্ধারও নাকি নেকান্দে পরাণ জ্ঞাতির বিনাশ দেখি, হল আজি বহুদিন আহিছু সকলো এরি থই পুত্রকন্যা আপনার জন, না জানো কিরূপে হবে আছে বাদ চায়, না জানো কতই হিয়া ঢাকুরিছে আজি মৃত্যু বার্তা পাই সমরত আত্মীয়র প্রাণর পুত্রর প্রাণপ্রিয় স্বামীর কত দুর্ভাগ্য,
1: বুঝিছু বঙ্গাল ময়ও বুঝিছু হে তাজু বুঝিছু সকলো, ময়ও দুর্বকর হিয়া নহয় শিলেরে গড়া দুর্বকর প্রাণ কান্দে আছে স্নেহ দয়া মায়া তার অন্তরত, দুর্বকর আছে পত্নী পুত্র আদরর আহিছু দেশত হেরি, না জানো বা কত উৎকণ্ঠিত আছে সবে আছে বাতলৈ যায়, কান্দে তার প্রাণ দুর্বকর হিয়া ফাটি যায়,
0: সে যুদ্ধ নকরাই ভাল সেনাপতি,
3: গুছি যাও অতি শীঘ্রে এই দেশর পরা,
1: কিন্তু করি ভয় বিপক্ষক যদি আমি নকর সমর, যদি বা পলাই যাও হাঁহিব জগতে ভয়াত পাঠান বলি, হাঁহিব দেশত জ্ঞাতি বন্ধু সকলে করিব তোর নাম পুত্র কন্যা তিরতায়ও, প্রতিব নবাব খসল খা যার আমি আশ্রিত সভায়, যদি যুদ্ধ এরি পলাব ভয়ত প্রাণ লই পদচ্ছুত করিব নবাবে ঐশ্বর্য বিভূতিকারী প্রথম খেদায় রাজ্যর বাহির করি হব জগত কলঙ্ক মহৎ, যদি সে পলাও ভয়ত প্রাণ লই কি ঘৃণার কথা কি লজ্জা, শিষ তিরতার শুনি গরজন পলায় পাঠান সেনা যুদ্ধত নিপুণ, বলা হবে যুদ্ধত পুনর পুরুষর জন্ম লই না করা যুদ্ধক্ষেত্রত আহোম রমণী,
0: বিবাগ্যা সেনাপতি
3: পাঠানোর বীরে ন করে মৃত্যুক ভয়।

দেশতে বিভিন্ন অস্ত্র শস্ত্রকে ধরে রকেট লঞ্চার আর ক্ষেপণাস্ত্র প্রস্তুত করা হয়। বৈদেশিক পরিক্রমা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্করে আজি দক্ষিণ আফ্রিকার উপরাষ্ট্রপতি পোল মাসেটাইলক নতুন দিল্লীত সাক্ষাৎ করে। এটা বার্তায় মন্ত্রী ডক্টর জয়শঙ্করে কয় যে এই সাক্ষাৎকালত দুয়োগৰাকী নেতাই বাণিজ্য, বিনিয়োগ, লঘু, ক্ষুদ্র আর মজলীয়া উদ্যোগ, ডিজিটাল তথা আন্তঃগাঁথনি খণ্ড বিষয়ত আলোচনা করে। ডক্টর জয়শঙ্করে দুয়োখন দেশের বন্ধুত্বপূর্ণ অংশীদারিত্ব শক্তিশালী করার বাবে দক্ষিণ আফ্রিকার উপরাষ্ট্রপতিগীর প্রতিশ্রুতিবদ্ধতার প্রশংসা করে। ডক্টর জয়শঙ্করে কয় যে ভারত আর দক্ষিণ আফ্রিকায় আন্তঃরাষ্ট্রীয় মঞ্চত ঘনিষ্ঠভাবে কাম করার বাবে সন্মত হয়েছে। বিজেপির রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীনে কালি নতুন দিল্লীত দলের জ্যেষ্ঠ বিষয়ববিয়া আর কর্মীসকলের সঙ্গে এখন বৈঠকত মিলিত হয়। বৈঠকের অন্তত সাংবাদিকর সহ হওয়া কথা বতরাত সাংসদ তথা দলের মুখপাত্র ডক্টর সম্বিত পাত্রই নরেন্দ্র মোদী সরকারের বারো বছর জোড়া সেবা, সাংগঠনিক সম্প্রসারণ আর সমাজের বিভিন্ন শ্রেণীক সামরি লওয়ার উদ্দেশ্যে দলের বিভিন্ন ভবিষ্যৎ উদ্যমের বিষয়ে প্রকাশ করে। তেও কয় যে কেন্দ্রত মোদী সরকারে বারো বছর সম্পূর্ণ করেছে আর প্রধানমন্ত্রীগীর নেতৃত্বত প্রতিটি খণ্ডতে দেশের চকুত লগা উন্নয়ন জনসাধারণে প্রত্যক্ষ করেছে। সম্প্রতি দেশের বাইশখন রাজ্যত ভারতীয় জনতা পার্টি আর এন ডি এ শাসনত আছে বলে শ্রীপাত্রয় উল্লেখ করে। চলিত বর্ষর ফিফা বিশ্বকাপর খেলসমূহ জি এন্টারটেইনমেন্টর বিভিন্ন চ্যানেলত সম্প্রচার করা হব। জি এন্টারটেইনমেন্টে 2034 চন পর্যন্ত ফিফার সকলো অনুষ্ঠান মিডিয়া শর্ত ক্রয় করেছে। সেই অনুসরি বিশ্বকাপর খেলসমূহ ইউনাইটেড এইড স্পোর্টস লিনিয়ার টিভিত সম্প্রচার হব। একদরে জি ফাইভত খেলসমূহর লাইভ স্ট্রিমিং করা হব। আন্ডার 17 বিশ্বকাপর খেলসমূহ জিত সম্প্রচার করা হব। উল্লেখযোগ্য যে অহা 11 জুনত চলিত বর্ষর ফুটবল বিশ্বকাপর খেলসমূহ আরম্ভ হব। খেলসমূহ আমেরিকা, মেক্সিকো আর কানাডাত অনুষ্ঠিত হব। ভারতে কালি জাপানত কাকা মিম গহারাত চলি থকা 18 বছর অনুর্ধ পুরুষের এশীয় কাপ হকি প্রতিযোগিতার পুল এর নিজের তৃতীয়খন খেলত কোরিয়াক 4-1 গোলত ব্যবধানত পরাস্ত করে। ভারতের হয়ে অধিনায়ক কেতন কুসুয়াহাই খেলখনের 3:36 মিনিটত এটাকৈ গোল দিয়ার, বরিন্দর সিংয়ে 5 আর শাহরুখ আলিয়ে 54 মিনিটত আন দুটা গোল দিয়ে। কোরিয়ার হয়ে অধিনায়ক ইউন জায়হোয়কে 21 মিনিটত একমাত্র গোলটি পরিশোধ করে। এই জয়ের সুবাদত ভারত সম্প্রতি 6 পয়েন্টে পুল এত প্রথম স্থানত আছে। প্রতিটি পুলের পর শীর্ষ দল দুটাই সেমি ফাইনেলল অগ্রসর হব। ভারত কাইলৈ পরবর্তী তথা পুল পর্যায়ের নিজের অন্তিম খেলখনত চীনা টাইপেইর মুখামুখি হব। বাতৰি শেষ করার পূর্বে ঘাই ঘাই বাতৰি সমূহ পুনৰ এবাৰ। উচ্চতম ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশ সূর্যকান্তে নতুনকৈ নিযুক্তিপ্রাপ্ত 5গৰাকী ন্যায়াধীশক আজি শপথ বাক্য পাঠ করবায়। CBSEর অধীনের দশম আর দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীর উত্তর বহির স্ক্যান কপি পুনের মূল্যায়নের আজি লাইভ পোর্টেল মুক্তি করা হয়েছে। দেশত এতিয়ালৈকে কোনো লোকের দেহত ইবোলা ভাইরাসের সংক্রমণ চিনাক্ত হওয়া নাই বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয়ে প্রকাশ করেছে। 2025-26 বিত্তীয় বর্ষত ভারতে 73,890 কোটি টাকাতকৈও অধিক মূল্যের 19 লাখ মেট্রিক টনতকৈও অধিক সাগরীয় খাদ্য রপ্তানি করেছে। আর চলিত বর্ষর ফিফা বিশ্বকাপের খেলসমূহ জি এন্টারটেইনমেন্টের বিভিন্ন চ্যানেলত সম্প্রচার করা হব। আমার এটার বাতরি ইমানে, পরবর্তী বাতরি 3 বজাত শুনবলে পাব।